তার বাই আয়ে কপা কপা দিবালা বাক মিনা লুন্দ তিনু বক বুয়া কবা পাংক অঙ্গেন না রাগা